অনেক কুন্দরক নিয়ে সব উত্তরক উত্তরক ইয়রাতেন জানুরবেন্দ চেনমো উত্তরক ইয়রাতেন জানুরবেন্দ তাতে কুসিং গুকে কের কে কের কি কোমে ইয়া ইয়া ইয়া ইয়া ইয়া ইয়া সিং চেনং জানুরবেন্দ কি কো জং রাইনে ইয়ুকু ইপুকু দেবী প্রক্রিয়াতি সকপ্রতাপান আন্দং চিনাবি পুঙ্গবস্তি নয় ইয় উত্তরক আপিক কৃষ্ণ প্রাপুর কৃষ্ণ